ডাকমিশ জানম তমাম আল্লাহ জল জলাল আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ